0: பார்த்து.
1: ¿La pediste? Staten Island, New York. Tiene una estación. OK Radio.